0: ইতোয়ান তাবুল খুন্দি সুমচাংসি লাগি নাপি আওয়াং ওয়াং বহরিছে নাহার মুখিদিকে মানে কো
1: মুন্না সুম ইয়ংও মানি গাড়ি সেদিন চাকবেন সাইড খামে হোম মতে খাচ্ছি কো
2: লম্বিগি নাকন নাকন হৌরিব নাপি আদেগি ইপাক মচা মচা মরক মরতে লেইছে ও গহানগিদুগো ইয়ামানাদ্রো
3: সুম সব মানরাখিনি
0: আইখোইনা জলিব লম্বি সিগি মমিং করি গৌগি
1: আইখোইনা জলিব লম্বি সিগি মমিং সে নাহানগি লম্বিগি মমিং দো আদু চাপ মানাই কারি হাইবনো হাইরো
2: এ সেগি লম্বি সিগি মমিং সু কুমানিয়াং বি দুম কৌব্রা
1: কাওই কাওই এমতু আদ উরিব থংসে নাহাল আইখোইনা মাইয়াই দা লিয়েপা ইয়েমব থংদো আদুই থংদো এ
0: আস আসিদি আইদি ইয়েমবু ইয়েমুদে লাই লাই মালে গামবি থংসি দা লিয়েপাগা হানে ইয়েংকিদাবা মো ইয়েংলোরসে
2: হই লাই
3: হানে আইখোইনা ইয়েংকিবাদো ইয়াংগুই আসোব কাউইদানা হান্দ আইখোইনা মু ইয়েংদৌরি সিনে ইয়াংগুই মসা কাউই
0: এ ইয়াংগুই মচা
3: ইয়াংগুই মসা
1: আ ইয়াওরে ইয়াওরে থংসি মাইয়াই দা লিয়েপাগা মাই আওয়াং কন্দুনা ইয়েংসি কো ইয়েমু নংপোক মাইকাই ওয়রাবনা ইয়াংগুই কারুংদা ইকিলারিবা তুরিনসিনা ইয়াংগুই আসৌবাইদনা গান ইয়েংখাই কো আদুগা মু ইয়েমু কৌগ্রু মাইকাই ওয়রাবপদগি সেলক্তুনা ইয়াংগুই কারুংদা ইকিলারিবা তুরিলসিগি মামিংনানে ইয়াংগুই মসা কাউই কো
3: ইয়াংগুই আসৌবগি ইসিংগা ইয়াংগুই মসাদা চেনথারাকলিবা ইসিংগা কারিদা খেতনাই
2: ইয়াংগুই আচৌবগি ইং নই মূরগাংলব তৌই কো
0: ইয়াংগুই মচাদ চেনবে ইং লুই
1: ইয়াংগুই মচাদ চেলব ইং লুবগে কিনো নই
2: খাবা
1: ইতোনাই কো তুরেল ইহৌরফম চেলব মফা পোন তুরেল ইং লুব নইব মসক মসু হোব কো
2: আদুবুদি নম্বুল তুরেল হাতাউদি মাম থাদবদগি ইসিংসু নাইরগ মুরব তোনা গাংলাই নারি সিনিনা
3: চমে চমে আইখই মালেম গানবি সিদি ইয়াম খাঙ্গাম পনি দনা সিদি
1: গসাই মালেম গানবি না পুরকপা তলঙ্গা দিন সাঙ্গা ইরম মঙ্গব ইয়াও হেবদো টিপিনো টিপিনো পুতরো
3: ইয়াও ইয়াও
1: মাদু সানা সানা না ইয়াংগুই মসা হাইরবি সি কারি কারি তুরেল সিনা সেমলা ইনো হেবি ওয়ারি দো তার সিকো
3: হই হই তাতন আইসেম আগে
1: চামসম

0: Hello.
1: Hello.
0: Hello, good afternoon, ladies. Ki thoramda tara nok jeri kana ibi rebno.
1: Uncle afternoon me da mai mayang phan beng gun ma khale kai ri beng ko.
0: Bem bem bu tara nok jeri kari karam ba wafam nong si phung dok bi doi se hai biyo.
1: Me da ma si nungai ta bagi ga nungai bagi ga pulap pulle.
0: হয় হয় ইচ্ছে না আদম ওয়ারি সাদক মিনাসিক নাইতবসু ওয়ারি সাদক ওগা কোপসু ওইরসন কো হাইবিও মিয়াম পুনা তামিনব ওয়াফম থামবিরকনি হাইবসু থাজজাই কো
1: আহান বাদা মিদাম কো থরম কি আপুই কি আহান বারে মাছি ফাংছি না
0: ও মামাং দ মুহানা ফাংবি খিদ্রি বাই সাসে বেম বেম সে
1: ফাং ফাংরি গোলাতন বিতে কিছি আহান বনি হাই গি সব উফু ফাং দেবা
0: ট্রাই তো বিবগতি কেম কই বিরকে ট্রাই দে আদম তোয়ে হুম হুম নাসি না হানবনে বগো আদু দি নাসি হেবেন মিছি হামনা লাইব কো বেম বেম কি সো আকাশ ফনে ইফাল গি সুকো হয় হয় আদো বেম বেম না ট্রাই তো বিরক পসু কুই রে হাবি রবনি না ফংদো কদব ওয়াফম সুমা ইয়া মামা লেরম গনি হাই না থাজাই কো আদু না ময়া মরক তো দেগি মরু ওই বাবা ফম খরা নাসি গি আই কই গি থরম মাসি দা থামবিরম না বসু হাইজারি বেম বেম ফংদো পিও
1: মেডাম আই খুই লাম মাখালে কাই লাম বিছি
0: হুম হুম
1: বিছি আম নুমাই তে বকু দম আটুপ কেন জাগি মিছি না পকান দা আই খুই ই দম ইয়ান হই সি এমএলএ হুম কে জাগি নে লিসি কাম এ বি দ্রবে তো দম বি তু মানুষ নো লাই রে জিস তাং এন জাল হান নি জিস বকত ন তাম জয় রা মে না মখুই জি সো দম মই জি নি হত সি গলা পদ মখুই সো খুই ফত লাম বি সি কা লা কতে বা দম থামা ইমে বা মই গারি লাইক নুম শু শু নো মাই থামা তো দম গাড়ি দু মোলে নিশা থাকা না আবার সে উকুন না তো মোলে এবার মোলে তাং বু গাড়ি তো কই খা না তেবা আওয়া বনা নিছি হুম হুম খারা এন জাল হান নি আদাগি পিপিয়ান হোজি আকই মাই সি পিপিয়ান না বা আদু দিহাই দু হান নি এন হাই লাগা তুমি নি দাং কে আ মতম নি খলে এ সাক তাব মতম আদাগি হোজি আঙ্গা এ জাম গ তাও বনে নে আম ফরক তারে বে আনা ওয়া বনা নি বা সি সি মারি লাই না সি না
0: হয় হয় বেম বেম না থামবিবসে লম্বি থি নাইতব ওয়াফম মাইকে নাইতব ওয়াফম মরি লেনবসিং তারা বেম বেম মাইকাইগে সুসুই সুইজনবিরক ওইরসনকো আদ বেম বেম আতোপ ওয়াফম গদি থামবিনব লেবিদ্রব
1: আতোপ ওয়াফম জে মেদাম মাসি ফোন থামবি সুই আমনা হারা ওরে মেদাম ফিকে থিয়েংলাবা আমক তাও কই খান দিবা
0: থাকচারি কল তো বিরক্ত সরুক ইবিরপ থাকচারি।